0: ကဒုတ်ဖောက်ချန် MCD အဖုံရှုမှုနစ်တီလန်တော်လန်နော်မြန်မာနေဥခရိုနီကယ်လောက်ကကစီလီတန်လမ်ဝဲတောက်ဆောင်မန်းတူပဒုနော်စိတ်ဆက်ချိုင်းယုံအမေရိကတန်ရဘဘတရားထားထူလပါခိုတန်တို့အဒုတ်ဖောက်ချန်မိုင်းကြောင့်နီစီခူးနေလောက်ကကစီရိုက်တန်စပိုဘတရားထားမှုမကလက်တာထေယုံနော်လေလမောက်ပါမှုကနီကိုပါဆက်လက်တီခန့်ထပ်ပြရာထောက်ထုကောင်ကမတီလေတာဟိုလန်ဆလICRC တောင်ဆန်းစုကြည်နော်ကောင်ဝိတ်ခိုမီကတန်ရုံနော် ICRC ရှာနုလန်လေတာဟိုလန်ဆလတောင်ဆန်းစုကြည်ပါဆက်လက်အမေရိကခက်ဆက်ကောင်တော့ထုတ်ဆွေဝိတာနော်ကောင်တကတိပါတီခန့်ခိုင်ခေါရဖို့ချောင်းလို့ကနုနန္တာဟိုလန်ဆက်ပါကနေကဝိုက်တန်နိဖတာနောအကြောင်းကျွလာဝိဒာခိုက်တဲ့ကပ္ပလမ်းပါရုတ်တောင်ဆန်းစွတ်ကြည်ရောအခန့်ပဝိဒာလဖာဆက်အန်ကင်းအရာနောကောင်းနောင်ကနွီးတန်ဖော်နီးတန်တို့ဥပတရားချနလုံးကပ္ပလမ်းပါရုတ်ပတ်စပေါ့နေထာလနုနမစရပထန်ချောင်းလောကန်ဆက်အန်ကင်းအရာဝိဒာနောကောင်းခက်ပြန်ဒီခက်ဘက်ကိုက်ထန်စတုံးထန်တုံးနောဘကောက်ထုတ်ကန်တုတ်လဖာတို့ဒါဟုလကန်ကားဆက်လက်ဖူကောက်ထောင်းလို့ကပတ်ချံဝိဒါနောအကြောင်းစစ်ဥပတရားထဝိဒါနောလို့ဥပတရားထအထုလဖာရောကအလန့်ခိုင်လောက်ကစီလိတဲ့ဘဝါရှင်တန်ဒီစီဘခန့်ပြန်တန်ရုံတော့အမေရိကထရိုက်ခန့်ရိုက်ခန့်လို့စမလန်တဲ့ဗလန်ဒိုထလကောက်ထရိုက်ခန့်စပီတီဖီတူဝိုက်ကမတီအခုလဖာနောဒါခုလန်ဆက်လက်တောင်းဆန်းစုကြည်တဲ့ ICRC ရှားနုလန်လဖာနောကောတို့ဖောက်ထံဝိဒါဖန်ကိုပယံတန်ရောဝါရှင်တန်ပုပါတရားထနောကောစိတ်ဆက်ထိုင်ဝိဒါနောလောဝါရှင်တန်ပရန်တန်ရောစိတ်ဆက်ထိုင်လဖာဖာအမေရိကထရိုက်ခန့်ရိုက်ခန့်လို့စမာလန်တဲ့ဘလန်ဒူထလကောက်ထရိုက်ခန့်ရဲ့စပီတီပေတူအကမတီအခုလဖာနောဒါဟုလန်ဆက်လဖာရောနောကောထုတ်ဆော်ဝိဒါနောကైတို့ဖောက်ထံဝိဒါလက်ရှာခေကိုရဲ့လက်မြပါနောကောကပ္ပလမ်းပါရုံတောင်ဆန်းစုကြည်ရောကဲဆန့်ကင်းအရာဆက်ရောပါဆယ်လက်တီကန်ထပ်ပေရာဇီရန်တော်ဂိုက်စပေးစမှာကြောက်ပေါက်တဲ့တနုစလူပိတ်ဆက်ကစကန်တီကန်ဖလပါဖန်ခုကပ္ပလဝိဒါနောကြောင့်ဝီတုတ်ဖောက်တန်ထိုင်ဝိဒါနောလောလက်ခေါအိုစီမရိယထီယိုင်ခန့်ရခန့်လို့စမာလန်တို့လန်နူရှာနုလန်ကနန်လပါထီယိုင်ခန့်ရစပေးတီပေးတူအကမီတီလက်မပါဆယ်လက်ပယံတုတ်ပဒူနောကောပုမတေအန်ကင်းအရာသာဆလဖာနောတို့ဦးနိုင်ယစပရလန်တိုက်ကထူခန်နောဒေစိစဲထိုင်လဖာယောနောဟိုနမယန်နောအပနောနောစပုပတေယဘူနိုင်ယဖနေပြီးတော့ထိုင်ခန့်ရခန့်နုစမာလန်အတို့ပုပတေယထလမွက်ပါဝါရှင်တန်ဒီစီပြန်တန်ရုံအတို့ပုပတေယထနောအမပရယုခာကြောင့်ဖောင်းလဖာတို့ခုတော်မှာဝိဒါနောကြောင့်စောင်းမောင်းနေတော့လို့စပုပတရားပို့ရောဖန်နေပြီးတော့ခန့်လို့စမာနန်တဲ့ဒီမွေပုပတရားထားတော့ခါအဲ့လိုရက်အောင်နိုင်နေတဲ့ဂဲဒူလဲ့မွေအခောက်ပြောလို့ဖာတော့ကြောင့်ပနာတိဝိဒါနောလို့စပုပတရားထိုင်းလက်ခဲထုံနီးဆက်လက်ဆန်တော့ခက်ပြန်ဒီခန့်ပတူရောပေါ့ပလေကောင်ဘာလို့ခွေခေါနုနန်စနပထန်လဲ့မွေပါတီစရိယထံမို့ပပလာကိုင်ချန်ပတူတို့စဒုန်နေဆလပါစဖိနစဖာခွင်လပါအဝဒနီစီလီခွန်ပဖိနစဖာယောကစီတန်ခွပ်လင်တော့ကောစရိယံထံမှုပတူလဲမတတလပါတဖောင်းထတာဝဒစေပတာပါနလို့ကမလပါစရိယံထံထယောလဲမပတူသူနောကြောင့်စစ်စစ်ထဝဒတဲ့မရိကတိခန့်တဲ့စုကောဟုတော်မှာဆကအနုလပါပကစုကောဟုတော်မှာကရွလာဝဒကြောင့်စေပတာပါနလို့စပမတရားဆလဖာယောလေးလမောက်ပါအိုလာချံပကိုင်ချံယခန့်ခုတို့လဲမွေတုခုနာမြောင်းလိုက်တို့လေထောင်ဝိတာလက်ထရိုအင်ဒရာလာအိုထိုင်းတီခန့်စလိစ်ထိုင်းနော်ကောလက်ခိုင်မြောင်းလိုက်တို့အစနယ်လက်ဖာရဲ့အထံဝိတာကြောင့်စေစေထားဝိတာနော်လို့နေလက်အကောင်ခွေအိုခန့်ခုတို့ထွန့်တဲ့တီခန့်ထပ်ပြရာဖန်ခုစပနစ်အခေါလဖာအန်ထာအထံဝိတာယောမြောင်းလိုက်နော်ခက်ပြန်တီခန့်ဖန်ခုစပနေအခေါ်ရာဒူနီစီကန်ထံကအမေရိကခကုတ်ဒူထရအောင်ကိုတူတူစုလိမ့်တော်လို့ဆက်ထော့တာကိုဆက်လို့မှတော့အခါခက်ပြန်ပတူအကိုင်းတော့ရှာနုံနာဖုလပါကပ္ပနာအဖိုက်ထုံတော့ကဘာဆယ်လက်ပမူတာအောင်လဖာထုခအိုက်ဒိုဝဒါနောကတို့ဖောက်ထံရာဝဒါနောလို့လာနံဘာဆယ်လက်လိပရနောကခကုတ်ဒူထရအကိုင်းတော့ဆိတ်ဆက်ထိုင်တော့ပါတူခက်ပြန်ရှာနုံနာအဖို့စစ်ဖလန်ထိုင်တော့ပါအခိုင်စစ်ပတာပါနော် နေလဖောင်းခွေနေခေါအိုစပနေစကအခုဆက်ကလဖာနောကောထုခံကံကားလူဝိတာလဲမွဲလေးဖောင်းတော့စစ်တွန်ဝိတာနောကైပုပတရားချဝိတာတို့ပယံတုပ်ပတူနောအမေရိကဖန်ခိုအခွေလန်တာကောဖိတိဖိတူကလဖာစစ်ပြဒပါနောလောတုတ်ခုနာကစံဖကုတူအလန့်ရောကဒုနိပါကဟုတော်မလဲမွဲမင်းအောင်လိုက်တို့ရောင်နီစီရင်ထောင်နီစီကိုစရိယံထံမို့ရောတကန့်ထဲပြရပါဟုတ်တယ်မာလဲမစရန်ထမို့တို့ပေါပလေးကလူနေပါမလူခွေခေါင်းတော့ကြောင့်ပွေးတာဖာတို့လူတရဆက်လောက်ပါတော့ခါငံခုတုံးသားဖွဲပါဆက်လက်စရန်ထမို့ပဒုကထူတို့ဘတ်ထုတ်ဆဝိဒါလက်အမွေတတလဖာဆောက်ထံဝိဒါလာနံခခုတို့တို့ထုတ်ဆဝိဒါကောစကိုပိတ်တို့လဖာတီကန်လခွေပါကြောင့်ပေါစစ်တာပါနော်လို့ဆန်နန်နဲ့ထိုင်ရှာစပါမလဖာရောပစိနေပမန်လာနံဆောင်းမောင်ရီယာဝိတာနဲ့အတော်လဖာစခိုင်းတောင်းအဝိတာတို့တုတ်ခုနာနဲ့အနိတင်ယူဆောင်းမန်တို့လဖာတို့စေစရိယံထမှုလအကောင်ခွဲကိုတို့နှစ်ပါရုပ်တို့အဖူရောနောကောပေါပလီကောဘာလို့ခွေခေါ်ရစရိယံထမှုတို့ဘူစရိယံထန်လပါစထဝီထားရုပ်တို့တို့
1: မြို့ချစ်သူတော်လန့်ပြည်သူများရှင်အခုလို MCDN Internet Radio ကနေထုတ်လွှင့်နေချိန်မှာလူကြီးမင်းတို့ရဲ့တော်လန်ထောက်ဖို့ကမ်ပိန်းလေးကိုကြော်ညာဖို့ထောက်ဖို့ပြည်သူတွေရဲ့လူမှုရေးစာဝတ်နေရေးရည်ရည်ရေးအတွက်လုပ်ငန်းတွေကိုအများပြည်သူတွေပုံမှန်သိရှိအားပေးနိုင်ကြဖို့ MCDN Internet ကနေကြော်ညာထည့်သွင်းကြဖို့တိုက်တွန်းဖိတ်ခေါ်လိုက်ပါတယ်။ကြော်ညာထည့်ပြီးထောက်ဖို့ကူညီပေးခြင်းအပြင်ကျမတို့ MCDN ကိုခွန်အားဖြစ်စေပါတယ်ရှင်။ MCDN ရဲ့ Facebook Messenger ကနေဆက်သွယ်ပြီးစုံစမ်းလို့ရပါတယ်။အခုလိုမျိုးဒီနေရာကနေပြီးတော့ຫນွေဦးချစ်သူတော်လန်ပြည်သူတို့ရဲ့ကြော်ညာတွေကို MCDN အဖွဲ့သားတွေကဖတ်ကြားတင်ဆက်ပေးသွားမှာဖြစ်ပါတယ်။ကျေးဇူးတင်ပါတယ်ရှင်။
0: အမဆိတ်ဆွေဝိဒါနဲ့ရှာလဖာကနိုင်ဝိဒါကကုဆွေဝိဒါယုဆလဖာယောနပဒပါနော်လို့စတုဖောက်ထန်နဲ့တာတဲ့နူယုံမနာခွေရောလို့ဝါကမလက်လည်းဖိခဲ့ဖြစ်ပါ MCDN ဖူရှုမနုစတီနလဖာမကပါမရှုကိုရဒလာစေ
2: တူဒွန်မီနိုလေပါအိုလနာပေါ်နန်ဇာတန်ချိဘိုင်တွာကျွန်း MCDM ချင်းလိုက်ဇိုပရိုဂရမ်စင်ဇာခတ်ဆုံထူထန်ထန်နာကန်နိုင်ရင်အမိုင်းစဘီကရမ်ထန်လေရမ်ကုလ်ပလီယာမီပီတင်းလီလွန်တီလျန်ဟာဆန်နာကအန်တုံငီအရင်လမင်ဘုံနာကအန်တူလ်ထူထန်နာကန်နိုင်ရင်မြန်မာရမ်ဆက်လမရွတ်ချတ်လဝင်းအဆူရွာငါရမ်ထန်လေရမ်ကုလ်ပလီမီပီတင်းလီလွန်ချူတီလိခာဆန်နာကအန်တုံငီအရင်လမ်ဘုံနာကအန်တူလ်ထူအန်ယူဂျီအင်ချာအဆောအစီရောစူရောင့စေတီဒိုင်အန်ထာနာကရောင့စကိုင်းမန်လီမကွေးလေအီယော်ရီရမ်ထန်ပိုလင်ပန့်ထန်လေင့အတီအလျာနိမီပီလှေရုတ်သီအင်မီပနီအန်လှော်လိုက်စင်အန်ယူဂျီချက်ဆွာနာကစကိုင်းရမ်ထနာတင်းနီလေထောင်းကူလွန်လေမန်လီရမ်ထနာတင်းခတ်လေထောင်းဆောင်ငလွန်တယ်လင်ဇာတကောမ်တင်းလီလေထောင်းရှလွန်တီလျန်ဟာဆန်နာကအန်တုံအစီကျွိတီလျန်ဟာဆန်နာကတုံတူပိုလ်ဥမ်နာကဒင်းတော်ရဲဆက်လေအရံလမ်ဘုံနာကပက်နာကပိုလ်ခလ်အပေပါမီဇတလောင်းအုတ်တူပိုလင်မီလိုက်ဇွန်ရွတ်နက်ဘုံတူပိုလ်ကွန်ပိုလ်ထွန်တန်ခေါမင်အန်တိုရဲလ်စက်ရဲရောတင်အန်စင်အတူအချွန်တီလျန်ဟာဆတ်တောင်းမီပီပိုလ်ရှန်းအင်တီအိန်စီဘိုင်တတ်စီတီပွန်တီဒိုင်လေကျန်ကပ်ချန်ဖိုင်နက်ရှန်းဘုံနက်ပိုလ်အရံငင်အန်တူရစီရောပီခလ်အဆူဘက်ရဲရောရောငါတီကပ်လေအနိယမ်နက်မွနီဥမ်ပိုလ်ရှန်းရာရင်ချောဒင်းအန်ယူဂျင်ရာရင်နက်အပေစီအပန်ဟီနာကကန်ဂိုအစီဒီအက်ကေကေဂျီတိုင်ပရုခောက်တူတလင်မိပထုံတွမအန်တန်သူမကွိရမ်ထန်ကန်ဂိုပင့စီဒီအက်ကေကေဂျီကလေကဘောကန်ဂိုတိုင်ပရုကီဟောက်တူတလင်မီနုံပထုံတွမအန်တုံတင်တွလ်ဆုံထုထန်ရှမ်ပေါ်နေနီစင်သေးစီဩဂတ်လာနီလေနီနီဇာနာဇီလေခထရောင့ကန်ဂိုပင့နိတလန်နက်လမီရှုံရှိခွာလေပရောပုံခကလက်ယာဇာမူနီဖုန်ကစ်လောင်ကီယငါမေထာထွန်ကထတ်အန်တုံတင်နစင်ကျွိကတန်နာရောင့စီဒီအက်ကေဂျီတိုင်ပရိုကီဟောက်တူကူဘာဖြိုးလေရဲဘော်မေဂျီလျာရာလ်ကန်မီပခတ်အထီတင်အန်စင်ကျွိထူထွန်ပေပါရောအင်အတူအတူပေါ်ချူအသာဒင်မီဘလက်ဒရာဂွန်ဖော့စ် BTF ပေါ်လင်မဂျီခင်ခွဆုငါရှဲမ်ရှဲကင်ဇက်ထွန်မီပီဆ ோம் နက်အန်နိုင်နာကစင်ကမ္နိဘွိုင်နက်အချန်တင်အန်စင်ခွဆုငါရှဲမ်ရှဲထွန်လူတ်လောဒင်းအင်စီဒီအက်ကေဂျီလမင်အန်ခမ်မီอันลงกิมเลาร่วงอ่ะตรงอดีงินอันตีอตูเวกินท่าอันตัวนักตินตัวซุงมีปอลินอันซิม চুমি বইনা আচন বিডিএফ পোলচু আনক্লান লোরঙা দৌথেনাক তুয়াতু পোল কম কেট পোল খাল সিম থানিন আনহো রে রৌতিন থাই আসি আপাথুমনা কা খালায়া জাহি সোম রোক বকুয়া ইন রালসং পথুম পিডিএফ জৌলেন হে না আলিন আনুইন থু থানা কানাইদিং ছিনরাম কুলতাদিম পেং সামবুন রালসং কুটনয় খালায়া জাহি সোম রোক পকুয়া ইসিন রালকাপ পথুম জু পিডিএফ জৌলেন হে না আলিন আনুইন তিন অগাস্ট লানি লাইঙানিয়া চান সোয়াসি চুতে পথুম চু তাদিম পেং কানিদি ইতলাং লাক ভালবোমজিন খুয়াই আনডিউটি লাইয়া আনক্লান সোকি আলিন আনুইন মি আসি তিন পিডিএফ জৌলেন ইচাসুয়ানা আনতালং পিডিএফ জৌলেন চু রালসং উকনাক লাক নু ছিনরাম কুল ইসেম সাইকাই দৌথেনাক তুয়াতু বুর পাখাত আসি পিডিএফ জৌলেন চু তুই কুম জুলাই থানী কুল হুয়ান খাতনি খালা কানিদি ইতলাং লে তাদিম খোকার লাক আফে মি রালসং পোল আনরাক খামি রালসং লামিন পরুকথি ইন মিনুং তাম জেট সেম মাঙা দিংন আন্দৌ থাই আসি আপালি না মিয়ামা রামি বই নাকলে ফুরিন হরসত নাক রং মিপুম তানলাই নি লেশ্রেক এই ইন হরসত নাক আন্তং তিন ডবলু এফ পি ইন থাইটার নাক আনাই থু মিয়ামা রামি বই নাক পোল রং উম নাক তা নিনলে পুরসুম নাকলাম হরসত নাক এই ইন মন খুন তুক রং আলে চোপলে চোপ আচংমি ফুরিন হরসত নাক রং মিপুম তানলাই নি পয় পালি চু এই ইন হরসত নাক আন্তং তিন ইউ এন লাইন এই ইন লাম তোরেল তু প্রোগ্রাম ডবলু এফ পি ইন থাইটার নাক আনাইসি ডবলু এফ পি চু মিয়ামারামি তিলিয়ান হরসত নাক তং তু পোল আরংলাম বোম নাক পোল আনথক রে রৌতিন অগাস্ট লানি লাইথুমনি চান সুয়ানাক আতু বেকিন আনসিম মেসি নি খোয়ারং তিলিয়ান নাক পোল আচঙি এই ইন হরসত নাক মিলাই জোন রত নাক হরসত নাক পোল আলোয়ার বিবৌথাই রং ডবলু এফ পি ইন তিলিক হরসত নাক তং তু আরংলাম বোম নাক পোল আনতোরে রৌতিন থাইসি ডবলু এফ পি ই আরং লাম্বম নাক নাটুয়ান পোল চু ইয়াউরি রামথেন লিমিয়ান না পেং ইসিন আনথক মেসি চুলাই থানি সোম থুম নি সিন রোয়াতাক জেত আসুর রঙা হি কাটা পোল কিয়াকিন ভেং লে খোয়া পোলা তিলিক তোর তুমি পি পোল চু ভাইটামিন তেলমি এ ইন সিমি হাই এনার্জি বিস্কিট পোল আম্পেরে রৌতি নন সিম লিমিয়ান না পেং ই আনতুয়ামি লেহলাই নাক পোল বেকিন ভেং পঙা লে খোটে সোম কোয়ালে পরেতা মিপুম থং সোম থুমলে থং নি লুয়ান তিলিক আনতোর তিন থেসি ডবলু এফ পি দি মুন ইয়ারুই রামথেন সুঙা তিলিক তোর তু পোল বোম নাক পেকমি তোলসুং টুয়ান পি পোল চু ভাইটামিন এ ইন পোল মেট্রিক টানচিং কুল আনকোয়াত জৌ হিমি আনকোয়াত মিহি মিপুম থং সাংি আতোক আসি তিন আনসিম আতু আচুন ভাইটামিন তেলমি এ ইন পোল চু মিপি পোল হে না আনপেরে রো ডবলু এফ পি ই আনসিম না কাচুন তুই কুম তিলিয়ান নাক রুয়া হরসত নাকলে পুরসুম নাক হরসত নাক রঙি এ ইন হরসত নাক তংতু মিপি পোল পারা হরসত নাক আথেন সিন সিনি ইন পোল তি ইন আখু ই খাইরা পোল সেটিন ইন দিং তিদাই আবাল মিলে দোর খান পোল থাতে ইন না আনটুন থাইনোন লউতিন আনচাসু আনাকা আনতার লংসি জুলাই থাসুঙা থাসুম বংরাল সাং রুয়াঙা নুমি মিনুং কুল হুয়ান রুক আনথি মিনুং সোমলি লে পঙা শ্রিয়াম মা আনঙা থু থানা কানাইদিং জুলাই থাসুঙা থারুম মংরাল স্রাং পোল রুয়াঙা নুমি মিনুং কুল হুয়ান রুক আনথি ই মিনুং সোমলি লে পঙা শ্রিয়াম মা আনঙা তিন আমিউ তামি তামাকা ইন অগাস্ট লানি লাই থুম নি আচান সোয়াসি তুই কুম জুলাই থানি খাত নি সিন নি সোম থুম লে নি খাত সুঙা থারুম মংরাল স্রাং ই ভানজাম থোন লে লাই পারি দোক নাক রুয়াঙা মিয়ামা রামপুম পিয়া নুমি পোল নুনাক লিয়াম মি দিন হুনচু মিয়ামা আমিউ তামি তামাকা ইন চা আনসু আমেসি রালস্রং পোলি ভানজাম কা নাক রুয়াঙা মিনুং কুল হুয়ানি শ্রেম সৈ পি আন কা নাক রুয়াঙা মিনুং পানি আনথি ই আথি তুলক কুম হৈ রেট নয় মিনুং পালি তেলিন মিনুং পথুম চু নাও পাই নু পোল আনসি তিন আনসিম থারুম মংরালস্রং পোল চু আচৌজা পাখাত বেকিন আন উম কৌনা আতাকাচুন রামপুম পি আানজাম দু দু কা নাকলে মিপি পোল আবুর বুড়ন থা না নসজতি শ্রেম নাক আন ইয়া থারুম মংনাক খাল চৎবং লউন আনতো রে রৌতিন আনচুঙা আংখি মোসি থারুম মংরাল স্রং পোল চেমলথৈ নাক দিঙাচুন আচক জৎমি বোম নাকলে আতাকি নটুয় নাক আতুল তিন মিয়ামা আমিউ তামি তামাকা ইন আনসিমসি কানগো পেংপি সুই কাক নাকা রাল স্রং পাখাত শ্রেম সৈ থোন আনকাইঙা থু মগুই রামথেন কানগো পেংপি সো পেং সুই চাং বাই রে রৌতু রাল স্রং পোল খামিন কা নাকা সেট তং পান পাখাত তেলিন শ্রেম সৈ পোল আনকাইঙা তিন আনইউ জি পিডিএফ কানগো খাইয়াই সিট থানা ইন অগাস্ট আনিলাইঙানি আথু আনসুয়াশি আলিয়াম চে জুলাই থা নিকুল হুয়ান কুয়া নি সো খাই সিন লি লম্বম দিন ইন আপোক্তু রাল স্রং পোল চু পি তু কাকুয়ে টমরো খাইয়াই সিট থানালে টইন টফয় পোলিন রক্ষামিন আনকা মেসি จุยกอนากาคัมมายะซังาสมเซเลปทุมินราลชางปะขัดอนุงินอันกายงาอิ MA1 ไมทัลปะนี่ RPG7 บอมเลงา 40mm บอมเลงาเลปัลบอมปลีตะลินอเปปาร์มีทรีปอลอันลักสักงาตินอันตาลังจุยเลยะจุลัยคลานิสมทุมเลนิคัดเนียท่าจางเบตอินไมโนร์ตูราลชางทอนอันกาโปอิออกัสตานิคัดเนียมุ่นรำเทียนไฟนาอันตัวลายะราลชางมันมีทรีตั้มปีอันงาตินันซิมกองนักสุงะราลชางอลิงวินมีปอลคัลทาตินอันกิลโคยิอินทรุงดูตูปอลจูอันอินลำทอนเปตไลสกินอันทรุนเตอร์ตินการโกขยายเซตฐานะจุนอันซิมซีอันเนตบีกา GFY เอาอินพิลอนกิบถวยสุนลอยนักอันเปียกทู Global Flam Youth Organization GFY OE Director สุงเตลปอลชินมีเบียกนักลำเสียปอลเลอเปปปาร์มีปอลินอเมริกันรัมเท็กซัสรัมกุลออสตินควายพิลอนกิบถวยอินะวตองอินอามาอีฟิมเทียมนักลำมีดังลำเจดีอันโลทินนักเลชินมีนาวปอลชังอีอตานตามีปอลลุงออยทูซิมินสุนลอยนักอันในปิลอนเก็บคลอยจูชินรำกุลอีสวกทนตรงอมายสบิกรักองอินแรงวุ่นพุนสางตรงอะวิจาบวยบีเอจูท้องขันเลสกวาเลสมรกกุมารักงะอีชินนูมีลากีอมายสบิกบวยงะตูชินทวนทูอีมินทังมีเอซีจุลายะชินนูมีปอลชังอะฟิมเทียมนักสางซิรนักฮีอมัลตุกอาศินันอามายันโหดินนักอิฮาร์สันนักตั้มปีป่าบาลินอาราไลดิงมีนูมีปอลชังอาฟิมเทียมนักชังอิลำจินอรักองตัวซีอันตนองนักอา GFY เอาอินอันโหดินนักทวนทูเลอาทูลาปอลไทยปีนักสุนลอยนักอันเปจุเลยะอาชังอาขจำนักเลอาหมุตนมีปอลเลรัวนักเปกมีปอลขลอันไงซีพิลอนกิบคล้อยขลินอันระตนนักป่าระอาลุงออยทูเลชิมมีนาวปอลชังอาทูอาจารตามินาปอลดินมุนินฟิมเทียมนักนัสเซตินซิรินฟิมเทียมนักที่อุปัตเปกินเละกันมีพุนดูดอดินทัดเนมนักสังอาเละชินรำกุลิไม่ลำสังอาคัลตวนสินสินเด้งอินอฟอร์ซีอามายจะลำตวนอัดมุตันมีปอลเละฟิมเทียมนักสังอามีประคัดเจียร์สังลองศิลวินกันมีพุนปุ่มปีสังอาลำจินขีหมูตูขลสี GFY เอาจุชินมีพุนโปลิฟิมเทียมนักสังนัสเซตินนาตวนเรราตูปอลกบันสีทองนี่เล่เลยกว่ากุมเฟบรารีนี่กว่าเนียฟลามขวาอามายสบิกชินพุนสังกลองบ่อยงาตูปุเสียลอยเละพิลอนกิบคลอยฟิมเทียมนักละมีอันรักรวมดานปอลอุปนากาอันสุกเลมปอลขลอันรักพุนสิจุยเลยะสันทารมินาปอลสังอีชินทวนทุยเจ้าทิมจากสินพิลอนกิบคลอยทวนทูจะบูคันอะไรสานะสวัสดิ์อสีทู GFY เอาอินอันซิม GFY เอาดินหุ่นินปิลอนกิบคล้อยอีฟิมเทียมนักและมีอโลดินนักลองศิลวินอดุงอทุนดิงมีสันทารมินาวปอลชังอีลำจินองตูสีนอามาอีอจวมดานปอลมินาวปอลินเจ้าที่มินท่าจางลักดิงคลินอันตุมตามีสิอตุยกันเราทันมีทุตังปอลจู MCDM ทุตังละตูปอลเนนิสินกวดมีสิถ้าเป็นรักไงตูดูดอนมีนันซาเตปารากันลุงออยเซ